আকাশবাণী রুজান পুরমে তেলিম জিন লাই আই থে হাইতে হই তা তুন দা কলে মিনিট সোম থুম গিন তো কি তোন ইন দাক সোম তান মুম্বাই আকি পানাং কি খা খেদিং বিবিধ ভারতী আই খ্যাং নাই নেই দিং